0: প্রায় গোটা দিন দিন সড়ক সীমা অতিক্রমণ না করে সড়ক সীমামা অস্থায়ী এবং স্থায়ী সমালোচনা নির্মাণ করেন। সড়কের নামে ঠল তথা পানি নিকাশ বন্ধ হওয়া নদী সবারই সলাহা লিন অনুসার পালনা করেন রোগরা সবারই সলাহা ট্রাফিক নিয়মকে পালনা করেন সবারই সাজমা ঝুঁকির হসপিটাল বসে যাত্রা না করেন সড়কের সীমতা ভুন্ডা বড়ি ঘাট প্রয়োগ না করেন জেব্রা ক্রসিং বাটো মাটি বাটো কাটনি করেন সড়ক তৎকাল মধ্যসীমার গড়ি করেন যাত্রাকে প্রবাহ কোন সমস্যা ভয়ে মন্ত্রীকে প্রহরীলায় খবর করেন
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে কোশি প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ
0: মৌসুম সম্বন্ধে সহি সূচনা প্রাপ্ত করেন সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করেন মৌসুম তথা জলবায়ু সম্বন্ধে সূচনা নিনিরতিনি করেন মৌসুম পূর্বানুমানকে জানকারী নিয়মিত পালনী করেন প্রাকৃতিক বিপদ জোখিম নিয়মীকরণ সচেত জানান জলবায়ু পরিবর্তনটা অসর ঘটান সামূহিক প্রয়াস করেন বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জানান উর্জা বর্ষ সুস্থ উর্জাকে প্রয়োগ করেন বায়ুচলন প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার করেন বায়ুচলন সংরক্ষণ করে জীবন রক্ষা করেন
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে কোশি প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ
0: यूनी हिंसाबाट बचाउन बचाउन लुम्सनी हिंसा सामाजिक अपराध हो बालबालिका लुम्सनी हिंसाको जोखिममा हुन सक्छन् हिंसा छिमेकी आफन्त साथी भाइ परिचित नातेदार र जोसुकीबाट हुन सक्छ अभिभावकले आफ्ना छोराछोरीको व्यवहार ख्याल राखौं बालबालिकाको चालचलन पानी बेहोरा अस्वाभाविक परिवर्तन आएको हुन सक्छ त्यस्तो पाइए उनीहरूसँग तत्काल कुरा गरौं बालबालिकासँग नियमित सम्पर्क गर्न गरौं
1: आन्तरिक मामिला तथा कानून मन्त्रालय कोशी प्रदेशद्वारा जनहितमा जारी सन्देश।

নিজেদের রকম তোমারই সাধুকে নম্বর একই দলের সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রহী মহানুভ হাত ধরি তপাইলে আপনার সওয়ারী সাধনকে বার্ষিক রূপমা বুঝাউনু পর্ণে সওয়ারী কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেরকা লাগে সম্বন্ধিত ইয়াকাত কার্যালয় গেল কর প্রিন্ট মান্য ব্যাংক বুচর গর্ণ কবি সওয়ারী কর তথা বস্তুর একই গর্ণ তথা কর বুঝায় বসে প্রাপ্ত হুনে বিমা আপনি বুঝাইকে করকে রকম আপনি সওয়ারী নম্বর একই গর্ণ হুম এসে সূচনা মারফত অনুরোধ করছে। কৃষি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়।